0: ଇଣ୍ଡିଆନ୍ ଏବଂ ଚାଇନିଜ୍ ଖାଦ୍ୟର ଭରପୁର ସ୍ୱାଦର ମଜା ନେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି କି? ତେବେ ଆସନ୍ତୁ ଶ୍ରୀୟା ଫାଷ୍ଟଫୁଡ୍ ସେଣ୍ଟର, ସେକ୍ଟର 14, ମାର୍କେଟ୍ କମ୍ପ୍ଲେକ୍ସ ରାଉରକେଲା। ପ୍ରି ଅର୍ଡର ପାଇଁ ଡାଏଲ୍ କରନ୍ତୁ 8144634863 ନମ୍ବରକୁ। ଇଣ୍ଡିଆନ୍ ଏବଂ ଚାଇନିଜ୍ ଖାଦ୍ୟର ଭରପୁର ସ୍ୱାଦର ମଜା ନେବାକୁ ଚାହୁଁଛନ୍ତି କି? ତେବେ ଆସନ୍ତୁ ଶ୍ରୀୟା ଫାଷ୍ଟଫୁଡ୍ ସେଣ୍ଟର, ସେକ୍ଟର 14, ମାର୍କେଟ୍ କମ୍ପ୍ଲେକ୍ସ ରାଉରକେଲା। ପ୍ରି ଅର୍ଡର ପାଇଁ ଡାଏଲ୍ କରନ୍ତୁ 8144634863 ନମ୍ବରକୁ।
1: শ্রোতা বন্ধু, আপনার পিলার এক উত্তম ভবিষ্যৎ গড়া চাহুন কি? তবে আজ হি কন্টাক্ট করতু সাইকোলোজি কাউন্সিলর, সিআইএসসিই হেল্পলাইন কাউন্সিলর, ওয়ার্কশপ ট্রেনর শ্রীযুক্ত অশোক পটনায়ক। কন্টাক্ট নম্বরটি হল 9438053574। আজ হি কন্টাক্ট করতু ও গড়ন্তু আপনার পিলার এক সুন্দর উত্তম ভবিষ্যৎ। শ্রোতা বন্ধু, আপনার পিলার এক উত্তম ভবিষ্যৎ গড়া চাহুন কি? তবে আজ হি কন্টাক্ট করতু সাইকোলোজি কাউন্সিলর, সিআইএসসিই হেল্পলাইন কাউন্সিলর, ওয়ার্কশপ ট্রেনর শ্রীযুক্ত অশোক পটনায়ক। কন্টাক্ট নম্বরটি হল 9438053574। আজ হি কন্টাক্ট করতু ও গড়ন্তু আপনার পিলার এক সুন্দর উত্তম ভবিষ্যৎ।
2: শ্রোতা বন্ধু, প্রচার করছু সুগম সঙ্গীত। পরবর্তী গীতের কণ্ঠশিল্পী প্রীতিনন্দ রাউতরায়, গীত রচনা করেছেন নারায়ণ প্রসাদ সিং।

আকাশবাণী রাউরকেলা শ্রোতাবন্ধ কার্যক্রম প্রচার করা যাচ্ছে 102.6 মেগাহার্টজ যোগে প্রচার করছু হিন্দি সিনে সঙ্গীত কার্যক্রম প্রথমে আসন্ত শুনবা গুপ্ত কথা চিত্রর এই গীত কণ্ঠশিল্পী মানে হলে উদিত নারায়ণ এবং সুনীতা রাও সঙ্গীত নির্দেশনা বিজু সা গীত রচনা আনন্দ বক্সী

হেমা মৃধার কথাচিত্রেরও পরবর্তী গীত। কণ্ঠশিল্পী মানে হলে কুমার সানু এবং অলকা ইয়াগনিক।

কার্যক্রমের পরবর্তী কথাচিত্র কয়ামত সে কয়ামত তক। কণ্ঠশিল্পী মানে হলে অলকা ইয়াগনিক এবং উদিত নারায়ণ।

শ্রোতাবন্ধু আপন মানে শুণুছেন ভক্তি সঙ্গীতর কার্যক্রম আরতি। উপভোক্তা পাখে পৌঁছিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউছি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বর কু 8249809672 8249809672। ଟ୍ୟୁନ୍ କରିଛନ୍ତି 102.6 FM, ଶୁଣୁଛନ୍ତି ଭକ୍ତି ଗୀତର କାର୍ଯ୍ୟକ୍ରମ ଆରତି। ବର୍ତ୍ତମାନ ଶୁଣିବା ଏହି ଭଜନଟି କଣ୍ଠଦାନ କରିଛନ୍ତି ପ୍ରଫୁଲ୍ଲ କୁମାର ମହାନ୍ତି, ଗୀତ ରଚନା ମହେଶ୍ୱର ପଣ୍ଡା। ଚକା ବୈଠିରେ ଚକା ଆଖି ତୁମେ ବସିଅଛ କାଳ କାଳ,

0: নোয়াকার চিঠি পড়ার মৌকা? ওয়া, বাপানকো সারপ্রাইজ দেবি। অল্প কিছু তো ডিটেইলস ভরিবার আছে।
1: রহি যা বুদ্ধু।
0: কোন এভলি পপআপস প্রতি সাবধান রহ। স্ক্যামার্স পার্সোনাল ডিটেইলস র ভুল ইউজ করি পারন্তি। ও
1: তু বুঝি গলু না? রিল্যাক্স।
0: কিন্তু কার জিতি যাইতিলে বাপা হোমওয়ার্ক করাই ন থানতে। আরবিআই কহে স্মার্ট বন কুল রহ।
2: আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্ররু।
3: জনজীবন সম্বাদ উপস্থাপনারে মু লহরিকা পটনায়ক। মানুষ জীবনরে হস নিশ্চিত ভাবে এক মহৌষধি। বড় পাটিরে হসিবা যেউটি মানসিক এবং শারীরিক স্বাস্থ্য পাই উপকারী হয়ে থাকে, সেঠারে এক ছোট স্মিত হাস্য মধ্যে শান্ত ও শালীন ভাব সহ আত্মবিশ্বাসর পরিপ্রকাশ করে। আজ বিশ্বস্তরে পালন করা যাওতিবা স্মিত হাস্য দিবস মধ্যে মুখ ও দন্তর স্বাস্থ্য প্রতি সচেতন করে থাকে। এয়া সহিত সারা দেশে সমাজের শেষ ধাড়ি রয়ে যাওতিবা বঞ্চিত সমুদায়ঙ্ক পাই পরোপকার প্রয়াস করিবা লাগি প্রেরণা দেই থাকে। কারণ জনক মুহরে ধারে হস আনিদেবা জীবন সার্থক করিপারে। আজির স্মিত হাস্য দিবসরে ছোট ছোট হসর কিছু কিছু কথা জানিবা। হসর সূত্র হেউচি 50-40-10। এয়াকু খুশির পাই চার্ট বলি কুহাযায়। এথিরু জনা যায় 50% খুশি আনুবংশিক হয়েথিবা বেলে 10% জীবনর পরিস্থিতিকু আধার করি মানুষ হাসল করিপারে। তেবে 40% জানতরে করিথিবা বিভিন্ন কার্যকলাপরু প্রাপ্ত হয়েথায়। সোনিয়া লিউবোমির্সকিঙ্ক সমেত বহু মনোবৈজ্ঞানিক দ্বারা বিকশিত এই সিদ্ধান্তরু জনা যায় আনুবংশিক প্রবৃত্তি এবং পরিস্থিতি সত্ত্বে ব্যক্তি নিজের দৈনন্দিন সচেতনকারী বিকল্প বা নিজ মানসিকতা মাধ্যমে নিজ পাই 40% খুশি আনিপারন্তি। স্মার্টফোনে সুখদ বার্তা পঠাইবা বেলে সেথিরে স্মাইলি যোড়িবাকু কেহি ভুলন্তি নাহিঁ। এই স্মাইলি বার্তার ভাবকু আগুয়া স্পষ্ট করে দিয়ে। এই প্রতিষ্ঠিত হসিলা মুহটিকে ডিজাইন করে গ্রাফিক ডিজাইনর হার্ভি বল। 1963 মাসাচুসেটসর ওয়ার্সেস্টরর স্টেট মিউচুয়াল লাইফ আসুরান্স কোম্পানির এক বীমা কোম্পানি পাই সে এই মুহ তৈরি করে। এখন প্রায় 10 মিনিট মধ্যে ডিজাইন করে হার্ভি এবং তাঁকু এই কাম পাই মাত্র $45 দিয়া যাইতিলা। সে কিন্তু নিজের এই ডিজাইনকু ট্রেডমার্ক করে নথিলে। পরে তাঁক সম্পৃক্তি তথা সহমতি বিনা অন্য মানে বহুল ভাবে ব্যবহার করে এবং এখন ভাল ব্যবসায় বি হয়েছিল। পরে সাংবাদিক মানক প্রশ্নর উত্তর দিয়ে হার্ভি কইলে, মু হলদিয়া কাগজের মুহ পাই হস সহিত এক বৃত্ত তৈরি করে কারণ এ সূর্যকিরণ পরি উজ্জ্বল দেখা যাওতিলা। হার্ভিঙ্ক পুয় চার্লস কইচন্তি তাঁক পিতা কেবে বি কপিরাইট পঞ্জিকরণ ন করিথিবা নেই অনুতাপ করিনথিলে। দন্ত বিশেষজ্ঞঙ্ক মতরে হস 3 প্রকারর। যদিও অনেক প্রকারর হস অছি এবং প্রত্যেক ব্যক্তিঙ্কর নিজস্ব এক অনন্য হস রইথায়, সেগুড়িক এই 3টি বর্গ মধ্যরু অন্যতম, যেমিতিকি সূক্ষ্ম হস। আকলন করা যাইছে যে জনসংখ্যার প্রায় 1/3 লোকঙ্ক মুহরে সূক্ষ্ম বা কিউস্পিড হস ফুটি থাকে, যাহাকু হীরা আকৃতির বলি বর্ণনা করা যাইপারিব। এহা কিপরি দেখা যায় বলি যদিও কল্পনা করিবা কষ্টকর হইপারে, তেবে সূক্ষ্ম হস শৈলীর সেলিব্রিটিঙ্ক সর্বোত্তম উদাহরণ হেউছন্তি আঞ্জেলিনা জোলি এবং জেনিফর আনিস্টন। যদি আপনার হসুথিবা সময়রে আপনার পাটির কোণ উপরকু এবং বাহারকু গতি করে, তেবে আপনার নিজ হসকু এই প্রকারর বলি চিহ্নট করিপারিবে। কমিশর বা সংযোগ প্রকারর হস সবুঠারু সাধারণ প্রকার বলি কুহাযায়। এহা বিশ্বর প্রায় 67% লোকঙ্কঠারে দেখা যায়। এই প্রকারর হস আকারের ধনু ভলি, এহাকু মোনালিসা স্মাইল বলি মধ্যে কইথান্তি। যদি এই প্রকার হসকু কল্পনা করিবা কষ্টকর মনে করন্তি, তেবে দীপিকা পাদুকোন, আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া কমিশর বা সংযোগ প্রকারর হস সবুঠারু সাধারণ প্রকার বলি কুহাযায়। এহা বিশ্বর প্রায় 67% লোকঙ্কঠারে দেখা যায়। এই প্রকারর হস আকারের ধনু ভলি, এহাকু মোনালিসা স্মাইল বলি মধ্যে কইথান্তি। যদি এই প্রকার হসকু কল্পনা করিবা কষ্টকর মনে করন্তি, তেবে দীপিকা পাদুকোন, আলিয়া ভট্ট, প্রিয়ঙ্কা চোপড়া এপরিকি বিরাট কোহলিঙ্ক হস কথা মনে পকাই পারন্তি। এই প্রকার হস হাসল করিবা পাই ওঠর কোণ যাহাকু কমিশর বলি জড়া যায়, তা হসুথিবা সময়রে বাহারকু উঠি কানর কোণ আড়কু ব্যাপি যায়। যাহা কুহাযায় কমিশর বা সংযোগকারী হস হেউছি কানরু কান পর্যন্ত ব্যাপিথিবা এক হস। সম্ভবত এই শব্দ এপরি জনে ব্যক্তিঙ্ক দ্বারা উদ্ভাবিত হয়েছিল যাহাঙ্কর হস ঠিক এইপরি ছিলা। ସବୁଠାରୁ ବିରଳ ପ୍ରକାରର ହସ ହେଉଛି ଜଟିଳ ହସ ବା କମ୍ପ୍ଲେକ୍ସ ସ୍ମାଇଲ୍, ଯାହା ଜନସଂଖ୍ୟାର ମାତ୍ର 2% ଲୋକଙ୍କ ପାଖରେ ଦେଖିବାକୁ ମିଳେ ବୋଲି ଆକଳନ କରାଯାଇଛି। ଏହାକୁ ବିରଳ ହସ ବୋଲି କୁହାଯିବାର କାରଣ ହସୁଥିବା ସମୟରେ ଏକକାଳୀନ 3 ମାଂସପେଶୀ ଆବଶ୍ୟକ। ଏଥିପାଇଁ ତଳ ଓଠ ସହିତ କୋଣ ଏବଂ ଭିତର ଓଠର ମାଂସପେଶୀ ତଳକୁ ଟାଣି ହୋଇଯାଏ। ଯଦିଓ ଏହା କମିଶ୍ୱର ସ୍ମାଇଲ୍ ସହିତ ସମାନ, ତଥାପି ଜଟିଳ ହସ ବହୁତ ଚଉଡ଼ା। ଏହି ପ୍ରକାରର ହସ ଥିବା ଲୋକମାନେ ସାଧାରଣତଃ ହସିବା ସମୟରେ ସେମାନଙ୍କର ଉପର ଏବଂ ତଳଦାନ୍ତ ଅଧିକ ପ୍ରକାଶ କରନ୍ତି। ଜଟିଳ ସ୍ମାଇଲ୍ର ପ୍ରସିଦ୍ଧ ଉଦାହରଣ ମଧ୍ୟରେ ଐଶ୍ୱର୍ଯ୍ୟା ରାୟ ବଚ୍ଚନ ଏବଂ ଖୁସି କପୁର ଆଦି ଅନ୍ତର୍ଭୁକ୍ତ।
2: ଶୁଣିଲେ ଜନଜୀବନ ସମ୍ବାଦ, ଉପସ୍ଥାପନା ଲହରିକା ପଟ୍ଟନାୟକ। ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ।
4: ଏତେବେଳେ ଯାଏଁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଥିଲେ ରିଲିଫ୍ ପ୍ରସାର କଲୁ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ, ଆକାଶବାଣୀ ସମ୍ବଲପୁର। କିଛି ସମୟ ମଧ୍ୟରେ ଶୁଣିପାରିବେ ସମ୍ବଲପୁରୀ ଆଞ୍ଚଳିକ ସମ୍ବାଦ। ତା ପୂର୍ବରୁ ଶୁଣନ୍ତୁ ଏହି ସୂଚନା।

শ্রোতা বন্ধু আপন মানে শুণুচন্তি গীত ও গজল কার্যক্রম আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বর রে 7008248758 700 8248758। শ্রোতা বন্ধু বর্তমান শুনিবা শঙ্কর মহাদেবঙ্ক কণ্ঠরে এই গজলটি সমীরঙ্ক লেখারু।